জিসি এ জিসি চেপকসিলেন ওগনে যাকে যে একটা না নিউ আমি গরে এত নেই নেই গাই আমি যে ইন নাম্বার ডা গিও স্টার 274 আশ আমি এই যেটুকু নেমে তা বান্ডা রেডিও ইগেরি লেগে যুতু এং স্টার 274 আশ নাম্বার ওয়ান আমি এই যেটুকু লিবে নাম্বার ওয়ান কাসা আমি নাম্বার ওয়ান সিনিয়র আমি মামি জিনে গে মেতাং গা লাসে মাকে গোনি বোনাস আগর এয়া নিকি লাসে মিসানে উতাপাতা না বোনাস না উপাতে 10,000 সো যুতু স্টার 274 আশ নাম্বার ওয়ান রাকা রাকা